মন্দার ফুলেমা দিশুছে মন্দার মালিনী কার্যক্রম শেষে সম্বলপুরী ভক্তিগীত শুণন্ত কণ্ঠশিল্পী পূজা মুন্ডা প্রমোদ কুমার মিশ্রঙ্ক গীত রচনা।

শ্রোতাবন্ধু, বর্তমান খরাদিনে কাল বৈশাখী সহিত বজ্রপাত হবার সম্ভাবনা অধিক রয়েছে। বজ্রপাত হেউথিবা সময় আপনার যদি ঘর বাহারে অছন্তি এবং নিজকু অসুরক্ষিত মনুছন্তি, যথাশীঘ্র নইপড়ি আঁঠু বঙ্কা করে ছাতি তলকু করে বসি পড়ন্তু। কেবে হলে মধ্য ভূমিরে চিত হয়ে শুয়ন্তু নাহিঁ। দুই গোড়র গোইঠি যেপরি লাগি রহিব সেথিপ্রতি অধিক যত্নবান হুয়ন্তু। ফলরে বৈদ্যুতিক ঝটকা গোড়র গোটিয়ে গোইঠিরু অন্য গোইঠি সাহায্যে প্রবাহিত হয়ে থাকে এবং শরীরের অন্য কোনসি অঙ্গে প্রবাহিত হওয়া পাই বাধা দেই থাকে। হাত পাপুলি সাহায্যে দুই কানকু বন্দ রাখন্তু। এহা দ্বারা বজ্রপাত মারিবা সময়ে উৎপন্ন শব্দরু কানকু রক্ষা মেলি থাকে। ধ্যান দিয়ন্তু যেপরি দুই পাদর আঙ্গুঠি তল অংশ কেবল ভূমি সংস্পর্শে আসুথিব, এহাদ্বারা শরীরে কমরু কম বৈদ্যুতিক ঝটকা মিলি থাকে। বজ্রপাতর ঘরক রক্ষা করিবা পাই বজ্রপাত প্রতিরোধক কন্ডাক্টর লাগান্তু। ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোনসি পক্কা ঘর ভিতরকু চালি আসন্তু। মোটা চদর ছাত থিবা গাড়ি যথা কার, বস আদি যান মধ্যে নিরাপদ অটে। ঘর ভিতরে থিবা বেলে ঝরকা, কবাট এবং কান্থ ঠারু ছাড়ি করি রুহন্তু। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকিজুকি হয়ে রহি যাআন্তু। মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু। নিজে যথাসাধ্য কম উচ্চতার রুহন্তু। মুন্ডবাল ঠিয়া ঠিয়া হয়ে গেলে কিংবা পাখ পথর আদির প্রতিফলিত শব্দ কানকু শুভিলে সে স্থান ছাড়ি চালি যাআন্তু। যদি গাড়ি চলাউ থাকে এহাকু আস্তে চলান্তু। গছ কিংবা ইলেকট্রিক লাইন ঠারু যথাসম্ভব দূরে রুহন্তু। পোখরী অথবা জলাশয় নিকটরে রুহন্তু নাহিঁ। যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি যথাশীঘ্র বাহারি আসন্তু। বজ্রপাতর সম্ভাবনা দেখা দেলে গৃহপালিত পশুমানকু বাহারে ন ছাড়ি ঘর ভিতরে রখন্তু। বিদ্যুৎ চালিত উপকরণ এবং তারযুক্ত টেলিফোন ও মোবাইল ফোন ব্যবহার করন্তু নাহিঁ। খোলা ঘর বা তম্বু তলে আশ্রয় এ সময়ের নিরাপদ নুহে। গছ তলে

0: হ্যালো,
1: হ্যালো আয়া, নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, কে কহুছন, পরিচয় দেবে?
1: হ্যাঁ, আমি মুরলী মের কহুছি, গামপুর বরদুল জেলা বরগড়।
0: মুরলী ভাই, পহলা কেন গীত শুনবা কই দুন?
1: আজ ধর্মীর কথা চিত্র গীত দেবে, আমার হাম পঞ্জার কি বাদ মত পুছছি, সে গীত লাগে নাছে।
0: এই গীতকে আজ কেনতা পছন্দ করলে?
1: আয়া, বহুত পুরনা গীত মানে ভাল লাগছে আয়া।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর ধর্মীটা তানে বহুত ফিল্মটা আমার লাগে, আমার যে মানসের তানে ফিল্মটা দিলা।
0: এটা দেখিছন, এই ফিল্মটাকে দেখিছন?
1: বহুত দর্দ, আপনার দীর্ঘ ধরে লাগা দেখুন।
0: আচ্ছা, ভাল লাগছে নাই? আও কাম ধাম কেনতা চালিছে কহুন।
1: কাম ধাম বলে ঠিক চালে যে আয়া, এটা তো যেন খরা করছে, দুই পরে কবার করে আবার বর্ষা টিকে হয়ে যাবে, টিকে গুলগুলি হয়ে যাবে টিকে।
0: ওহো, খরা আমকে পুরা পরিশান করে দেলা না বলুন, নাই? এথিলাগি তো আমি নিজে দায়ী মুরলী ভাই, কাঁ করমা, যেন হিসাবে যেন বোতরে আমি জঙ্গলটাকে কাটতেল গলা কাটতেল গলা, যেন আউ খরা নাই বড়বা তো কেনতা হওয়া, ইহাদে আমার মানকর সমস্তঙ্কর কাম হেলা কেনতেই করি ফের গছ যোগাই করি জঙ্গল টিকে বনাই পারতা, কাঁ করি এদে আগকে গোটে ফের এলনিনোর প্রভাব আছে বলি কহুছন। হ্যাঁ, তো বায়ুমণ্ডল পুরা ততি যিবা কেতনি কেতে, ইয়াড়ে তালুফটা খরা। হও ঠিক আছে মুরলী ভাই, আপনার পছন্দর গীতটাকে শুনি নো।
1: হ্যাঁ, না নাকি করমা আয়া?
0: কোন
1: আমার যশবন্ত ভাই, উপেন্দ্র সোনা, তেইরাম দীপ, হরেশ পড়ুয়া, রবীন্দ্রনাথ মেহের, শঙ্কর মেহের, দেবরাজ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, গোবিন্দ মেহের, আমার চিত্রসেন সব, মনোজ পটেল, নিত্যানন্দ মেহের, নরোত্তম মেহের, আর আছে আমার স্বর্ণপ্রভা কর আয়া,
0: আমার সবু আকাশবাণীর সবু তো সবই আমার নিয়মিত শ্রোতান
1: সমস্ত
0: মিশিকি গীতটাকে শুনিনম।
1: জোহার আজ্ঞা,
0: জোহার আজ্ঞা, জোহার।

ইহাদে শুনুন অগ্নিপরীক্ষা কথাচিত্র গীত গাইছেন সোনু নিগম আর কবিতা কৃষ্ণমূর্তি, গীতিকার নিজাম, সঙ্গীত দিয়েছেন অক্ষয় মহান্তি।

এথর শুনুন দিওয়ানা কথাচিত্রর গীত গাইছন উদিত নারায়ণ আর ইরা মহান্তি, গীতিকার নির্মল নায়ক, সঙ্গীত দিয়েছেন মলয় মিশ্র।

ইন্নু সেসলা সম্বলপুরী ভক্তিগীতর কার্যক্রম ভক্তি লহর কণ্ঠশিল্পী মানে থিলে বিথিকা চ্যাটার্জি, রাজকুমার জাল, চিত্তরঞ্জন বেহেরা, দামোদর পতি আউ দয়ানিধি বেহেরা। গীতমানকু লেখিথিলে যুগল কিশোর ষড়ঙ্গী, পূর্ণচন্দ্র পাণিগ্রাহী, নরেন্দ্র কুমার দাস, গৌরহরি প্রধান আউ রাহাস বিহারী উর্মা। আকাশবাণী সম্বলপুর মূল করুছু হিন্দি সিনেমা গীতকে নেইকরি আমার কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতাবন্ধু, আমার জীবনথি সঙ্গীতর গোটে বড়াইটে জায়গা আছে। গানা বাজনা তার সঙ্গে সুর তাল সবুকে মিশাইকি তো বংশী সঙ্গীত। মনুষ কেন যুগ গাইবার শিখলা, নাচবার শিখলা, আ বজাবার শিখলা যে কে জানে। হেলে ফের এসব জিনিস কাহি কেন যুগ চালি আসুছে, চালুছে, আগে বি চালু থা, খালি বদলু থা তো সঙ্গীতর শৈলী। খোলা ছরকার কার্যক্রম মূলকর্মা এই গীত নু সিনেমা দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর আর কুমার সানু, গীত লিখেছেন আনন্দ বক্সি, আও সঙ্গীত সজেছেন যতীন ললিত।

সংগীত আমার সামাজিক জীবন সঙ্গে জুড়ি হয়েকি অছে। সামাজিক একতা রক্ষা করবারকে সাহায্য করছি। ভিন ভিন পুনেই পরব, যাত্রা, বিহা বর্পণ কি খুশির সময়া সবুথি গীত সঙ্গীত বজা বজেকি লোকে তার মজা নেশন, গোটে ঠানে মিশিকি আসর জমাশন। সঙ্গীত আমার জীবনকে সরস ও সুন্দর করছি, লোকর ভিতরে খুশি আও ভাইচারা বঢ়াছি, আও সমকু গোটে ডোরে বাঁধি রাখছি। সঙ্গীত যে খালি আমার জীবনতে ভরি রয়েছে হেটা নহে, সে এটা আমার পরিবেশ, প্রকৃতি, নয়েদ নলিয়া, মায়েট, পায়েন, পবন, পশুপক্ষী, জীবজন্তু, গছপতর সব ভিতরে বি ভরি রয়েছে। আমার জীবনকে রঙ্গিন আও সুন্দর বনাউছে। সঙ্গীতকে ভাল পাউন, সঙ্গীতকে শুনুন, আও হসি খুশিথি রহুন। কার্যক্রমর শেষকে এই গীতটা সিনেমা হিরো সিনেমা নু শুনমা। আনন্দ বক্সিঙ্কর লেখা আউ লক্ষ্মীকান্ত প্যারেলাঙ্কর সঙ্গীত পরিচালনাথি গীতটাকে গাইছেন রেশমা।

শুনলে হিন্দি সিনেমা গীতকে নেই আমার কার্যক্রম খোলা ছরকা। আপন মানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। এহা যেন প্রচার করছু আপনক চিঠি পাইছু কার্যক্রম উপস্থাপনা সন্তোষ পিং এবং সুশ্রী পাণিগ্রাহী।

0: শ্রোতবন্ধু, এ সপ্তাহর আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাই চিঠি সবুক নেই আজ কার্যক্রমে উপস্থিত অনেক সুশ্রী পাণিগ্রাহী,
1: নমস্কার।
0: তবে দেখিলে কেউ কেউ শ্রোতবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন?
1: এ চিঠিটি লিখিছেন সেবারাম মেহের, বিজেপুর বরগড়। সে লিখিছেন, সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। 30/5/2026 শনিবার দিন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করে কবি গাল্পিক প্রাবন্ধিক মুক্ত কণ্ঠ প্রধান সহ সাক্ষাৎকার এবং গল্প এথিরু তাঙ্ক জীবনী বিষয়ে অনেক কিছু জানি হেলা তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে বলি কইছন্তি। আউ লিখিছন্তি, 1/6/2026 সোমবার দিন লোকগীত কার্যক্রমে প্রচার করে পালা পুরাণ বিষয়বস্তু উপরে আধারিত হইতিবার বহুত মনছুয়া এবং শিক্ষণীয় হইতিলা, তেণু পরিবেষণ করিথিবা গোকুলানন্দ সাহু এবং সাথীঙ্কু সে অশেষ ধন্যবাদ জনাইছন্তি। 31/5/2026 রবিবার কৃষি সংসার কার্যক্রমে প্রচার প্রসার সঙ্গীত রূপক মা মায়েট এই সঙ্গীত রূপকটি বেশ মনছুয়া এবং শিক্ষণীয় হয়েছিল বলে সিএ কলাকারমানঙ্কু ধন্যবাদ জনাইবাকু কইছন্তি। তাঙ্কর এক অভিযোগ মধ্যে রহিছি, সিএ লিখিছন্তি, গত সপ্তাহরে যে চিঠি পাঠ করা যাইথিলা এবং তা আগথর যে চিঠি সব পাঠ করা যাইথিলা সেথিরে সামিল হইতিবা চিঠিগুড়িক পুনরাবৃত্তি হইছি বলে সিএ লিখিছন্তি এবং এপরি ভুল ভবিষ্যতরে যেপরি ন হউ সেথিপাই চেষ্টা করিবে বলে সিএ অনুরোধ করিছন্তি।
0: প্রথমে তো আমি ধন্যবাদ জনাইবু শ্রোতবন্ধু আপনাকু যে আপন পুঙ্খানুপুঙ্খ ভাবে কার্যক্রম সব শুনুছন্তি আপনার চিঠিরু যাহা আমি জানিপারুছু। যে কথা আপনার লিখিছেন যে গত সপ্তাহর আপনার চিঠি পাইছু কার্যক্রমে তা পূর্ব সপ্তাহর চিঠি সামিল হয়ে যাই বলে যদি কোণী কারণবশত হয়ে যাই তাহলে নিশ্চিত ভাবে সেই আমি দুঃখিত, ভবিষ্যতের কিভাবে ভাবে সেই নহব সেপ্রতি আমি নিশ্চিত ভাবে যত্নবান হবু। ধন্যবাদ আপনার এই চিঠি এবং পূর্ববর্তী চিঠিতে যা আপনার লিখিছেন যে সৃজনিকা লোকগীত কার্যক্রম এবং কৃষি সংসার কার্যক্রম সব ভালো হয়েছি এবং সম্পৃক্ত ব্যক্তিবিশেষ তথা কলাকারমানঙ্কু যা আপনার ধন্যবাদ জনাইছন্তি এটি কার্যক্রম জরিয়ারে সম্পৃক্ত ব্যক্তিবিশেষঙ্কু আমি জনাই দেউছু। আশা করিবু ভবিষ্যতের মধ্যে আপনার এভাবে কার্যক্রম শুনিবে এবং চিঠি দেবে, আপনার এভাবে গোটি গোটি চিঠি হি আমাকে আহরি সজাগ করিব এবং যত্নশীল হওয়া বাট দেখাইব, সুন্দর সুন্দর কার্যক্রম প্রস্তুত করে প্রচার করা আহরি উৎসাহিত করিব। তো আশা করিবু ভবিষ্যতের মধ্যে আপনার চিঠি লিখবে। ধন্যবাদ আপনার এই দুইটি চিঠি পাই। দেখিলে পরবর্তী চিঠি,
1: পরবর্তী চিঠিটি লিখিছেন রাধাকান্ত ভোই, লোকনাথ সাহু এবং করমসানী সাহু, বিজেপুর জেলা বরগড়। সে লিখিছেন, আপনার চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপক এবং উপস্থাপিকা, কার্যক্রমে চিঠি সামিল করে ধন্যবাদ। 31 মে রবিবার কৃষি সংসার কার্যক্রমে প্রসারিত হয়ে সঙ্গীত রূপক মা মায়েট শুনি ভালো লাগিলা, সমস্ত কলাকারমানঙ্কু অশেষ অশেষ ধন্যবাদ জনাইবে। লোকনাথ সাহু, করমসানী সাহু এবং রাধাকান্ত ভোই ভালুবাহাল বিজেপুর বরগড়ু চিঠিটি লিখিছেন। সে আউ মধ্য লিখিছেন, 23 মে শনিবার দিন চিঠিপত্র কার্যক্রমে সঙ্গীতা সাহু এবং সন্তোষ পিং সামিল করে চিঠিগুড়িক পুঁড়ি 30 মে শনিবার সত্যরঞ্জন সাহু এবং সৌভাগ্যরথ কাহিকি সামিল কলে এথিপ্রতি দৃষ্টি রখিবে বলে সে অনুরোধ করেছেন।
0: নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু, পূর্ববর্তী শ্রোতা এই কথা মধ্যে সে অভিযোগ করেছেন। তো এ প্রকার পুনরাবৃত্তি যেভাবে ন ঘটে সেপ্রতি নিশ্চিত ভাবে আমি যত্নবান হবু। আউ যাহা আপনার পূর্ব চিঠিতে লিখিছেন যে কার্যক্রম ভালো লাগিছে এবং সম্পৃক্ত কলাকারমানঙ্কু ধন্যবাদ যাহা জনাইছেন এটি সম্পৃক্ত কলাকারমানঙ্কু আমি জনাই দেউছু এবং আপনাকে মধ্যে আমি বিশেষ করে ধন্যবাদ জনাউছু এইথিপাই যে এ প্রকারের কার্যক্রম শুনিকি আমমানঙ্কু আপন মানে আহুরি সচেতন করে দেউছন্তি সেইথিপাই।
1: সে আও এক অনুরোধ মধ্যে রাখিছন্তি, সে লিখিছেন, সম্বলপুরী নাটক স্বর্গর টিঙ্গালু রজা আগরু প্রচার হইতিলা, যদি এবে গচ্ছিত অছি তেবে আউথরে প্রচার করিবাকু অনুরোধ।
0: যদি সেই নাটক আপনার আকাশবাণী সম্বলপুরে শুনিছন্তি প্রসারিত হয়েছি তাহলে নিশ্চিত ভাবে সেই নাটক থিবা কথা, আউ যদি থিব এবং প্রসারিত হইতিলা তাহলে আমি ঠিক সময় সুবিধা দেখিকি স্থানিত করিবার চেষ্টা করিব। ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি লিখিছেন মনোজ কুমার পটেল, গ্রাম ডুমাল, পোস্ট উদিত নারায়ণপুর, জেলা কলাহান্ডি। সে লিখিছেন, এর আকাশবাণী সম্বলপুরকু প্রথম চিঠি, দয়া করে সামিল করবে। গত 28 তারিখ গুরুবার দিন অপরাহ্ন 5টায় প্রসারিত লোকগীত কার্যক্রমে পালা পরিবেষণ বহুত ভালো লাগিলা এবং তা পরদিন অর্থাৎ শুক্রবার দিন 5টায় লোকগীত কার্যক্রমে সংকীর্তন খুব ভালো লাগিছিলা, তেণু এই দুইটি কার্যক্রমে পরিবেষণ করিথিবা কলাকারমানঙ্কু মোর ধন্যবাদ জনাই দেবে। শনিবার দিন সকাল 9টায় প্রসারিত হইতিবা হেলো অনুরোধ মধ্য সরস সুন্দর হইতিলা, তেণু ମାନସ ରଞ୍ଜନ ମିଶ୍ରଙ୍କୁ ମୋର ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବେ। ମୋର ଗୋଟିଏ ଅନୁରୋଧ ଯେ ଯୁବବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁକ୍ରବାର ଦିନ ଯେଉଁ ଫୋନ୍ ଇନ୍ ପ୍ରସାରିତ କରାଯାଉଛି ତାହା କୌଣସି ଏକ ବିଷୟବସ୍ତୁକୁ ନେଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରନ୍ତୁ କିମ୍ବା ମନଛୁଆଁ ଗୀତ ଏବଂ ମନଖୋଲା କଥାକୁ ନେଇ ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କଲେ ଭଲ ହୁଅନ୍ତା। ଆଶା କରୁଛି ମୋର ପ୍ରସ୍ତାବକୁ ମଞ୍ଜୁର କରିବେ।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ଚିଠି ପାଇଁ। ପ୍ରଥମେ ତ ଆମେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବୁ, ଏହା ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି ଯେ ପ୍ରଥମ ଚିଠି ବୋଲିକରି ଆଶା କରିବୁ ଭବିଷ୍ୟତରେ ମଧ୍ୟ ଆପଣ ଆହୁରି ଚିଠି ଲେଖିବେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିକି। ଯେଉଁ କଥା ଆପଣ ଲେଖିଛନ୍ତି ଯେ ଯୁବବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ କୌଣସି ଏକ ବିଷୟବସ୍ତୁ ରଖି ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରନ୍ତୁ ବୋଲି, ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆପଣମାନଙ୍କର କଥାବାର୍ତ୍ତା ଏବଂ ଆପଣମାନଙ୍କର ପସନ୍ଦର ଗୀତ ମନୋରଞ୍ଜନ ପାଇଁ ସେହି କଥାଟାକୁ ଚିନ୍ତା କରିକିରି ସେହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ରଖାହୋଇଛି। ଯଦି ଆମେ ବିଷୟବସ୍ତୁକୁ ପଳେଇଯିବା ତାହେଲେ ସେହି ବିଷୟବସ୍ତୁ ଉପରେ ଆଲୋଚନା ହୋଇକି କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ବହୁତ ଆଗକୁ ପଳେଇଯିବ ଏବଂ ଏଇ ଯେଉଁ ଗୀତ ଶୁଣିବାର, ଗୀତ ନିଜ ମନପସନ୍ଦର ଗୀତ ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହେବାର ଯେଉଁ ସୁବିଧା ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ରଖାହୋଇଛି ସେଇଟା ହୁଏତ ଦିଗହରା ହୋଇଯିବ। ତେବେ ଆପଣମାନେ ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ଯାହା ଆସୁଛି ଆମର ଉପସ୍ଥାପକମାନଙ୍କ ସହିତ ଆପଣ କଥା ହୋଇପାରିବେ, କେଉଁ ପ୍ରକାରର ଗୀତ ଶୁଣିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତାକୁ କହିପାରିବେ ଏବଂ ଯେଉଁ ବିଷୟବସ୍ତୁ କଥା ମଧ୍ୟ ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି ଆପଣଙ୍କ କଥାରେ ଆପଣ ସେହି ବିଷୟ ଉପରେ ମଧ୍ୟ କିଛି ଯଦି କହିବାର ଥିବ ଆପଣଙ୍କର କଥୋପକଥନ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ତାହା ପ୍ରକାଶ କରିପାରିବେ। ତେବେ ଏହା ଗୋଟିଏ ଫ୍ରି ଫର୍ମାଟ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ, ଆପଣମାନେ ଯାହା ଚାହୁଁଛନ୍ତି ତାହା ସେହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ହୋଇପାରିବ। ତଥାପି ଆପଣଙ୍କୁ ଏହି ଚିଠି ପାଇଁ ଧନ୍ୟବାଦ ଏବଂ କଳାକାରମାନଙ୍କୁ ଯାହା ଆପଣ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି ଲୋକଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯାହା ଆପଣ ଶୁଣିଲେ ତାହା ମଧ୍ୟ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆରେ ସମ୍ପୃକ୍ତ କଳାକାରମାନଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଧନ୍ୟବାଦ ପୁଣି ଥରେ ଆପଣଙ୍କୁ ଏହି ଚିଠି ପାଇଁ।
1: ପରବର୍ତ୍ତୀ ଚିଠିଟିକୁ ଲେଖିଛନ୍ତି ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ବାଗ, ଗ୍ରାମ ସିଣ୍ଡୋଲ ଉପରପଡ଼ା, ପୋଷ୍ଟ ଚାରଭଟା, ଭାୟା ତର୍ଭା ଜିଲ୍ଲା ସୁବର୍ଣ୍ଣପୁରରୁ। ସେ ଆମର ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ଲେଖିଛନ୍ତି। ସେ ଲେଖିଛନ୍ତି, ପ୍ରଥମେ ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର ଜଣାଇଛନ୍ତି ଏବଂ ଲେଖିଛନ୍ତି 30/5/2026 ଶନିବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସୁଧାଂଶୁ ଶେଖର ପଣ୍ଡାଙ୍କ ଆଲୋଚନା ୟୁରିନ୍ ଇନ୍ଫେକ୍ସନ୍ କାରଣ ଓ ପ୍ରତିକାର ଗତ 1/6/2026 ସୋମବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ବିଭୁଦତ୍ତ ପ୍ରମୋଦ କୁମାର ମିଶ୍ରଙ୍କର ଆଲୋଚନା ଶରୀରରେ ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ବଢ଼ାଇବେ କିପରି। ଏହି ଦିନ ଅପରାହ୍ନ 5:02 ଲୋକଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ପାଲା 2/6/2026 ମଙ୍ଗଳବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସ୍ମିତା କୁମାରୀ ପଣ୍ଡାଙ୍କ ଆଲୋଚନା ପାଦ କିମ୍ବା ଗୋଇଠି ଫୁଲିବାର କାରଣ ଏବଂ ପ୍ରତିକାର ଓ ଏହି ଦିନ ସକାଳ 7:35 ପ୍ରଚାରିତ ସମ୍ବଳବାଣୀ ଗତ 3/6/2026 ବୁଧବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ବିଭୁଦତ୍ତ ପ୍ରମୋଦ କୁମାର ମିଶ୍ରଙ୍କ ଆଲୋଚନା ଗ୍ୟାସ୍ ସମସ୍ୟାରୁ ମୁକ୍ତି ମିଳିବ କିପରି। ଏହି ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ଭଲ ଲାଗିଲା ଏବଂ ଖୁବ୍ ମନଛୁଆଁ ତଥା ହୃଦୟସ୍ପର୍ଶୀ ହେବା ସହିତ ଶିକ୍ଷଣୀୟ ମଧ୍ୟ ହୋଇପାରିଥିଲା। ତେଣୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଆନ୍ତରିକ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଦେବେ ବୋଲି ସେ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି।
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ ସମ୍ବଲବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ଆପଣ ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିକି ଆପଣ କିଛି ସୂଚନା ପାଇପାରିଛନ୍ତି ତାହା ଆମେ ଆଶା କରିବୁ ଜୀବନରେ ତାକୁ ଉପଯୋଗ କରିବେ। ତେବେ ଆକାଶବାଣୀ ସବୁବେଳେ ଶିକ୍ଷା, ସୂଚନା ଏବଂ ମନୋରଞ୍ଜନର କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସ୍ତୁତ କରି ପ୍ରଚାର କରିଥାଏ। ତ ଯେଉଁ କଥାଟି ଆପଣ ଲେଖିଛନ୍ତି ଯେ ସମ୍ପୃକ୍ତ ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବା ପାଇଁ ଏଇଠି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆରେ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ ଏବଂ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ଅନୁରୋଧ କରିବୁ ଯେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ପର୍କିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସହିତ ଆହୁରି ଆମର ଅନେକ ନୂଆ ନୂଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ରହିଛି। ମନୋରଞ୍ଜନର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି, ସଙ୍ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି, ତାକୁ ମଧ୍ୟ ଆପଣ ଶୁଣିବେ ଏବଂ ପୁଣି ଚିଠି ଦେବେ ବୋଲି ଆମେ ଆଶା କରୁଛୁ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଏ ଚିଠି ପାଇଁ।
1: ଏହା ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶେଷ ଚିଠି। ଲେଖିଛନ୍ତି ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ସେଠ, ପୂର୍ବତନ ସଂସ୍କୃତ ଶିକ୍ଷକ, ଲଇଡ଼ା ବାଳିକା ଉଚ୍ଚ ବିଦ୍ୟାଳୟ, ଗ୍ରାମ ଲରିଆପାଲି, ପୋଷ୍ଟ ମାଲିଡିହି, ଝାରସୁଗୁଡ଼ା। ସେ ଲେଖିଛନ୍ତି, ମହାଶୟ, ବିଗତ ଶୁକ୍ରବାର 8/5/2026 ସନ୍ଧ୍ୟା 5:02 ଲୋକସଙ୍ଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମ କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ବାରିକ ଏବଂ ସାଥୀଙ୍କର ପରିବେଷିତ ସଂକୀର୍ତ୍ତନ ପ୍ରସାରିତ ହୋଇଥିଲା। ଶ୍ରୀ ବାରିକ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଗୁଣ କୀର୍ତ୍ତନ କରିବା ସହିତ ହୃଦୟଗ୍ରାହୀ କରିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ଉକ୍ତ ଦିନ ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ ଯୁବବାଣୀ ପରିବର୍ତ୍ତେ ସ୍ୱରଲିପି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପୁଷ୍ପାଞ୍ଜଳି ଦାସଙ୍କର ଉପସ୍ଥାପନା ମନଛୁଆଁ ହୋଇପାରିଥିଲା ଏବଂ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତଗୁଡ଼ିକ ପ୍ରସାରିତ ହୋଇଥିଲା। ସେଗୁଡ଼ିକ ଶୁଣିବା ପାଇଁ ବିଶେଷ ଆନନ୍ଦିତ ହୋଇଛନ୍ତି ସେ। ସେଗୁଡ଼ିକ ଶୁଣି ଶନିବାର 9/5/2026 ଅପରାହ୍ନ 8:20 ଉପସ୍ଥାପିକାଙ୍କର ଘର ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବିଶ୍ୱକବି ରବୀନ୍ଦ୍ରନାଥ ଠାକୁରଙ୍କ ବିଷୟରେ ଜାଣିବା ସହିତ ବିଦେଶାଗତ ପକ୍ଷୀ ସମ୍ବନ୍ଧରେ ଜାଣିବାକୁ ମିଳିଥିଲା। ମା ଶବ୍ଦର ବିଶେଷତ୍ୱକୁ ନେଇ ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତଗୁଡ଼ିକ ଖୁବ୍ ମନଛୁଆଁ ହୋଇଥିଲା। ସେଥିପାଇଁ ସେ ଉପସ୍ଥାପିକାଙ୍କୁ ଏବଂ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଚାର କରିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ସୋମବାର ଅପରାହ୍ନ 1:20 ଘର ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ତାଙ୍କୁ ଖୁବ୍ ଭଲ ଲାଗିଥିଲା ଏବଂ ମଙ୍ଗଳବାର ସନ୍ଧ୍ୟା 5:02 ହୋଇଥିବା ଆଲୋଚନା ଖୁବ୍ ହୃଦୟସ୍ପର୍ଶୀ ଏବଂ ଶିକ୍ଷଣୀୟ ହୋଇଥିଲା ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି।
0: ପ୍ରଥମେ ତ ଆମେ ଧନ୍ୟବାଦ ଦେବୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ ଚିଠି ଦେଉଛନ୍ତି। ହେଲେ ଗୋଟିଏ ଅନୁରୋଧ କରିବୁ, ଯେତେବେଳେ ଆପଣ ଚିଠି ଲେଖୁଛନ୍ତି ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ସୁନ୍ଦର ଭାବରେ ଯଦି ଲେଖିବେ ତାହେଲେ ଆମକୁ ସୁବିଧା ହେବ ଯେ ଆପଣ ପ୍ରକୃତିରେ କ'ଣ ଲେଖିଛନ୍ତି ଏବଂ କ'ଣ କହିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଆଉ ତାହା ଆମେ ପଢ଼ିକି ଜାଣିକି ଯାହା ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ସେ ଉପରେ ଆମେ ଉତ୍ତର ଦେଇପାରିବୁ। ତ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଚିଠି ଲେଖିବେ ଟିକିଏ ଯତ୍ନବାନ ହେବେ, ଏହା ଆମ ତରଫରୁ ଅନୁରୋଧ। ତଥାପି ଆପଣଙ୍କୁ ଆମେ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛୁ ଯେ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ ଚିଠି ଦେଉଛନ୍ତି। ତ ଚିଠିରେ ଯାହା ଆପଣ ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି ଯେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଦ୍ୱାରା ପ୍ରଚାରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣ ଶୁଣିଛନ୍ତି, କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ଭଲ ଲାଗିଛି ଏବଂ ସମ୍ପୃକ୍ତ କଳାକାର ଏବଂ ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କୁ ଯାହା ଆପଣ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆରେ ଆମେ ଜଣାଇଦେଉଛୁ। ଏବଂ ବିଶେଷ କରି ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବୁ ଯେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆପଣଙ୍କର ଚିଠି ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଅକ୍ଷରରେ

শ্রোতাবন্ধু, আজ বাতায়নের কথা হবা ভারতীয় সঙ্গীত দুনিয়ার বিশিষ্ট কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি সম্পর্ক। সে জনে ভারতীয় প্লেব্যাক তথা শাস্ত্রীয় গায়িকা, যিকি হিন্দি তথা ওড়িয়া সমেত অনেক ভাষার গীত গাইছন্তি। তাঙ্কর সুমধুর স্বর পাই বেশ পরিচিত। সে অনেক ওড়িয়া সিনেমারে মধ্যে গীত গাই সঙ্গীত প্রেমী মানক মনরে স্বতন্ত্র স্থান সৃষ্টি করে পারিছন্তি। কবিতা কৃষ্ণমূর্তি দিল্লির এক তামিল পরিবারে জানুয়ারী 25 তারিখ 1958 মসিহার জন্মগ্রহণ করে। তাঙ্কর প্রকৃত নাম সারদা কৃষ্ণমূর্তি। ছোটবেলু হি সে সঙ্গীত শিক্ষা আরম্ভ করে। হিন্দি, তেলুগু, তামিল, মরাঠি, ওড়িয়া ভলি অনেক ভারতীয় ভাষার সে গীত গাইছন্তি। কার্যক্রমের প্রথম গীতটি শুণবা কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে। কথাচিত্র 1942 এ লভ স্টোরি। সঙ্গীত দিয়েছেন আর টি বর্মন। গীত রচনা জাভেদ আখতার।

শ্রীমতী খড়িয়া, মলয়া খড়িয়া, জলন্ধর খড়িয়া, ধরুয়াডিহি বড়বঙ্গা সুন্দরগড়ু আপনার অনুরোধ ক্রমে কার্যক্রমের শেষ গীতটি শুণন্তু। কণ্ঠ দিয়েছেন পদ্মিনী দোরা, গীত রচনা করেছেন রতন কুমার পূজারী।

শ্রোতা বন্ধু, জীবনটা রঙ্গিন, এহাকু আহরি রঙ্গিন করন্তু। নিজে হসন্তু, অন্যঙ্কু মধ্যে হসন্তু। দেখিবে হসে হসে জীবনের সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং কষ্ট দূরেই যাব, এবং জীবনরে ইন্দ্রধনুর সপ্তরঙ্গ ভরিযিব। হসর কিছু মূল্য নাহি, কিন্তু এহা খুব মূল্যবান। হস মূল্যহীন, কিন্তু এহার মূল্য অপরিসীম। তেণু সর্বদা মুহরে হস রাখন্তু এবং জীবনকু সুন্দর করন্তু।

0: মন্দারবন মহর, যদি অনুল তামে যদি ভুল মঞ্জা কেরা কা মদির চার কায় কাতরা পাহি বুঙ্কানার কায় কাতরা কেরকানার যে মহাপল্লিয়ার হলে হুস্তি এদের তাহে অসুবিধা মানিত কা তাহে নান্নুলা মকুন হি চালরি কা
1: ডিসকন্টিনিউ অসুবিধা কিছি মা মানে অসুবিধা কিছি মানে আর আদিকে নান্নুলা কন্টিনিউ মানো মানে

0: যে রোগ বেমার মান্না আঘ্লিনতে একখানিকি রোগ বেমার মা মানো আজকে লাগান সচেতনতা কামনা কথা বলি
1: আমার
0: বাড়িতে
1: ডিপার্টমেন্ট বাদ
0: ডিপার্টমেন্ট দু
1: একচুয়ালি হুদ
0: তো
1: হেলা
0: ই কথা যদি নাম আলোচনা কাম তাহলে ভিন ভিন রোগ বেমারি উঠি আসলি আর নাম তাই না স্পেশালি ই কুষ্ঠ বেমারি গে লাগান আলোচনা নানা দা হলে প্রকৃতির ই কুষ্ঠ বেমারি তি বাচরা গে লাগান একখানিকি তাঙ্কে জীবনশৈলী বন আখলি হস একখানিকি তাঙ্কে জীবনযাপন কামস তাকি ই প্রকার বেমারি যেন মান্না গে সম্ভাবনা রাজকুন হি অর্থাৎ মা মান আর সুস্থ রস তাঙ্কে জীবনশৈলী বোধ একখানে মান্না কথা মানে যেতে রেগে
1: যেহেতু এই বেমারি ঘি মানে অন্ডা যেহেতু 5 বর্ষ 6 বর্ষ পুরা নামা শরীর নো রাইকে তা আধি লাগেন আদ বালতারি তাঙ্ক লক্ষণ হত বালতারি হুদি লাগেন না মিন্দের কামত না অন্টা আলাস যদি না মাক্কাদাত কুষ্ঠ রোগীস বানাগে পরিবার নো যেতক আলার রানার আবডার জামার কিরি মেডিসিন মহনা কথা যেনটা কি এখন গভর্নমেন্ট পচালি আরো হাতদার যেতেলে জন্ম মানানার আপনার কি ওটা বিসিজি টিকা চেয়া কালি আর টিকা বন যেনতা হলে বি হর ইন্দ্রে বানা কি আর টিকা বোধ ই যেন জীবাণু রে মাইক্রোব্যাকটেরিয়াম লেপরা আজঘি হানিনু বি আদ মানে রক্ষা কামে হুদগি লাগে জামারি অনুরোধ কি যেতক ভি রানার হাতদার জন্ম মানানার টিকা ঠিক সে হর আর বানাকি রর
0: নিশ্চিতভাবে তা যাহা তেঙ্কার যে নামে যেন ডাক্তারি পরামর্শ আতিলি আবন হি নাম ফুল কামত আর নামে জীবন আগলি হত আর নামে বি ওটা কর্তব্য যে একানেকি নামে সমাজ নু যদি কুষ্ঠ রোগী সন্টা আতলদা সালে রোগ বন নাম হাঁড়ত হেলে আলাচিন মানলা আলাচিন সেবা যতন তাঙ্গান সান্ত্বনা চিও তার তাঙ্গান স্নেহ মমতা তাঙ্গা ভি চিয়া খাত্র তাকি আস ভি নামে পরিবর্তনটা আলাস আসগে তাঙ্গে মানসিক যেনতা মানে দুর্বল মা মানস কষ কা ডিপ্রেস মা মানস কষ আ কথা বি নাম চিন্তা কামনা কথা আর নামে এই প্রকার যদি সম্পর্ক রহলে নাম সমাজ না বি ঠিক হিসাব নু চালর তার নামে জীবন আগলি হুয়াঙ্গত তো যা হই না বার্চকার আউ নিম যেনতা কি কুষ্ঠ রোগ এককানে ওটা বাড়েটে রোগ দু আর ই প্রকার যেন ডডনিয়া রোগ বোধ মাল মান যদি মানুষকুন নামে এদের কর্তব্য আতলি আর ই বেমার তে একানেকি নাম মুকলারত আ কথান সুন্দরভাবে তেঙ্কার তা যাহা বি নামে ভাই ভৌণী গুঠিয়ার মেনালনার প্রকৃতিরে তামে চাহানু বি যদি হন্যে যদি কুষ্ঠ রোগকে কিছু যদি সূচনা র হলে জাহানিম তেঙ্কার যে সমাজ নু নামে এদের কর্তব্য আদান কামনা কথা আর ডাক্তর সে পরামর্শ ঠিক সময়ানু হওয়ার কথা তাকি নাম অন্টা কঠানু ঠিক হিসাবে নামে জিয়াবনাখলি হুয়াঙ্গ ধন্যবাদ নিমান নিমে উপস্থিতি গেলে গান জোহার
1: জোহার।

কথাচিত্র কারবা, কণ্ঠশিল্পী আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন, সঙ্গীত আর টি বর্মন, গীতরচনা মজরু সুলতানপুরী।

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাই, তবে আজর কার্যক্রম কু এইটি রকুচু। আজর কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনার মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: শ্রোতবন্ধু, এ সপ্তাহর আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাই চিঠি সবুক নিয়ে আজ কার্যক্রমে উপস্থিত অনেক সুশ্রী পাণিগ্রাহী,
1: নমস্কার।
0: তেবে দেখিলে কেউ কেউ শ্রোতবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন?
1: এ চিঠিটি লিখিছেন সেবারাম মেহের, বিজেপুর বরগড়ু। সে লিখিছেন, সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। 30/5/2026 শনিবার দিন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করে কবি গাল্পিক প্রাবন্ধিক মুক্তকণ্ঠ প্রধান সহিত সাক্ষাৎকার এবং গল্প এথিরু তাঙ্ক জীবনী বিষয়ে অনেক কিছু জানি হেলা তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে বলি কইছন্তি। আউ লিখিছন্তি, 1/6/2026 সোমবার দিন লোকগীত কার্যক্রমে প্রচার করে পালা পুরাণ বিষয়বস্তু উপরে আধারিত হইতিবারু বহুত মন ছুঁয়া এবং শিক্ষণীয় হইতিলা। তেণু পরিবেশন করিথিবা গোকুলানন্দ সাহু এবং সাথীঙ্কু সে অশেষ ধন্যবাদ জনাইছন্তি। 31/5/2026 রবিবার কৃষি সংসার কার্যক্রমে প্রচার প্রসার সঙ্গীত রূপক মা মায়েট এই সঙ্গীত রূপকটি বেশ মন ছুঁয়া এবং শিক্ষণীয় হয়েছিল বলে সিএ কলাকার মানুষ ধন্যবাদ জনাইবাকু কইছন্তি। তাঙ্কর এক অভিযোগ মধ্যে রহিছি, সিএ লিখিছন্তি গত সপ্তাহরে যেউ চিঠি পাঠ করা যাইতিলা এবং তা আগথর যেউ চিঠি সব পাঠ করা যাইতিলা সেথিরে সামিল হইতিবা চিঠি গুড়িক পুনরাবৃত্তি হইছি বলি সিএ লিখিছন্তি এবং এপরি ভুল ভবিষ্যতরে যেপরি ন হউ সেথিপাই চেষ্টা করিবে বলি সিএ অনুরোধ করিছন্তি।
0: প্রথমে তো আমি ধন্যবাদ জনাইবু শ্রোতবন্ধু আপনাকু যে আপন পুঙ্খানুপুঙ্খ ভাবরে কার্যক্রম সব শুনুছন্তি আপনকর চিঠিরু যাহা আমি জানি পারুছু। যে কথা আপনার লিখিছেন যে গত সপ্তাহর আপনার চিঠি পাইছু কার্যক্রমে তা পূর্ব সপ্তাহর চিঠি